হিসাবনিকাশ চোখ বুঝে পথ চলা মিপে ছুপে কথা বলা মাঝে মাঝে কবিতা এখো জানি লাকাশ জমা আছে সারাদিন মাঝে মারা রাত দিন সভা সমিতির কাজে হিসাব নিকাশ চোখ বুঝে পথ চলা মিপে ছুপে কথা